ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা ৯ বজাত FM 100.8 MHz।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর, আজি শাওন মাহর 19 তারিখ আর 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 5 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর সপ্তমী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:18 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:03 42 সেকেন্ড।

0: প্রথম পর্যায় গৃহ তালিকা আর গৃহ পিয়ন অর্থাৎ আপনার ঘরের গণনা হব। আহক আপনার সহযোগিতার দ্বারা ইয়াক সফল করু আর বিকশিত ভারত 2047 দিশে আরো এটা খোজ আগবাড়ু।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: অগ্নিযুগর গান,
4: অগ্নিযুগর ফিরিঙতি মই নতুন অসম গঢ়িম।
5: ডক্টর ভূপেন হাজৰিকার জন্ম শতবর্ষ উপলক্ষে আমার দৈনিক আয়োজন অগ্নিযুগর গান।
4: ও মোর প্রিয় জনগণ, মই গাও তোমার এই গান।
3: প্রতি পুয়া 8:15 পর 8:25 সুধা কণ্ঠর গীত,
5: বিবিধ ভারতে গুয়াহাটিত অগ্নিযুগর গান।

0: India to announce its bi-monthly monetary policy review this morning. Supreme Court asks RBI to prepare SOP for dealing with mule accounts and bank accounts linked to cyber fraud. Online registration for first round of NEET UG Counseling 2026 to commence today. IMD warns of very heavy rainfall in Assam and Meghalaya today. And in badminton, PV Sindhu seeded 9th, while Satvik Sairaj Ranki Reddy and Chirag Shetty get 5th seeding for BWF World Championships. And with that, we end the morning news. Have a nice day.
1: আমার অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভর 411.5 মিটারত 729 কিলোহার্জত আর FM ব্যান্ডর 101.6 মেগাহার্জত লগতে নিউজ অন AIR মোবাইল এপত নিবেদন করা হয়েছে সুগম সংগীতর অনুষ্ঠান গীতি মালিকা।

0: প্রথম পর্যায়ত গৃহ তালিকা আর গৃহ পিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করি। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনোৱা হওক হেমন্ত দত্তৰ ৰচনাৰে সমৰ হাজৰিকাৰ কণ্ঠৰ এটি গীত।

0: হয়, কেনেদরে আগবাড়িব পৰা যাব বা কিদরে ঘর খেতি পথার এই কর্মসংস্থান এইবিলাক আমি যোগান ধরিব পারি অনাগত সময়ত, কেনেদরে আগবাড়িব লাগিব? নয়নজ্যোতি ভূঞা
1: ধন্যবাদ সীমান্ত মোক এই অনুষ্ঠানটলৈ অনার কারণে। এই আমি এই বানপানীর ক্ষেত্রে আমি আসলে যদি আপনি চাই যে আমি সকলে জানো যে 19 জুলাই দিনের পর এই বানপানীটি হয়েছিল, কিন্তু এটা কথা আমি পিছত গম পালো যে আজি 18 তারিখের পরাই আবেলির পরাই পানি সোমাইছিলে বিভিন্ন ঠাইত, আর বিশেষকৈ যে শিমলুগুড়ি আর শিবসাগৰ ট্রেন রেল স্টেশনের মাজৰ যেবিলাক ঠাই আছিলে সেইখিনি ঠাই বুড়িবলৈ আরম্ভ করেছিল, কারবার চোতাল ডুবিছিলে, কারবার ঘরত পানি সোমাইছিলে। কিন্তু 19 তারিখে এই গোটেই বস্তু একটা বিধ্বংসী রূপ ললে আর গোটেই নেপালী খুঁটি বা ডিব্ৰুগড় যে এরিয়ার কথা সকলে কৈ আছে সেই অঞ্চলটোত অকমান বেছিকে হিটটো পড়লে আর দিখৌ নদীর পানি আহিলে। আর ইস্যুটো হয়েছে কি যে এটা কোঅর্ডিনেশন, মই যেটো কৈছো যে দুই ধরনের কোঅর্ডিনেশনের একটা দরকার আছিলে। আমি নিট এসেসমেন্ট একটা করেছিল, আমি ইয়াতে আহি পাইছিলো 21 তারিখে রাতিপুয়া, আর আমি একটা নিট এসেসমেন্ট ইমিডিয়েট প্রি এসেসমেন্ট করেছিল যে মানুষের কিহর দরকার আছিলে তেতিয়া। আর কিন্তু আমি দেখিলো যে এটা কোঅর্ডিনেশন আমি অলরেডি আমি মিস করেছি, সেই কোঅর্ডিনেশনটা যেহেতু 18 তারিখের পরে পানি তো আহিছিলে, আমি মানুষখিনিক ইভাকুয়েট করব নোৱাৰিলো, আমি লৈ আহিব নোৱাৰিলো, মানুহে নিজেহে আহিছে বহুত ক্ষেত্রত নিজে নিজে গম পায়, আর এইখানে মানুষ একেবারে বানপানীর লগত তেওঁলোকর কোনো মানে অভিজ্ঞতা নাই, গতিকে সেইটোর কারণে ইয়াত হেৰিটো বেছি হৈছে, ইয়াত ক্ষয়ক্ষতির কম পরিমাণ বা মানুষের জীবন যেটো জীবন না হয়েছে সেইটো অকমান বেছি হৈছে ইয়াতে। আর এতিয়া আহিলে 2 নম্বর কোঅর্ডিনেশন আমি এতিয়া ফেল করে আছো বহুত ক্ষেত্রত, যে আমি রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে ধরনের কোঅর্ডিনেশনের প্রয়োজন আছিলে সেইটো হওয়া নাই ইয়াতে, এতিয়াও হওয়া নাই, আজি প্রায় 10 দিন হয়ে গেল।
0: কেনে ধরনের সমস্যা দেখিছে মানে যেটু কথা
1: কইছে? সকল ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে সেইটো হয়, কিন্তু একটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট সিস্টেমে এই বস্তু স্ট্রিমলাইন করব পারে। যেনে ধরো আপনি বা একজন সাধারণ মানুষ বেলেগ ধরনের প্রফেশনত আছে যে রিলিফ রিহেবিলিটেশনের লগত কেতিয়াও কাম করা নাই, ডিজাস্টার রিস্ক রিডাকশনের ক্ষেত্রে কোনো ধরনের কাম করা নাই আগতে, তেওঁলোকে স্বাভাবিকতে তেওঁ এটা ইমোশনেল হয়ে আহিছে, সেইটো বহুত ভাল কথা, ইমোশনেল আহি আছে, কিন্তু তেওঁ এটা জায়গাতে দি থৈ গৈছে সকলোৱে আহি, তেনেকুৱা হওয়ার ক্ষেত্রে কি হয়েছে অকমান অল্প ডিস্ট্রিবিউশনের যেটো মানে মানে সকলে পাব লাগিছিল বস্তুখিনি সেই ধরনের হয়তো কবাত কিবা কিবা কত খেলি মেলি যেন লাগিছে আমার। আর এই কোঅর্ডিনেশনটো আসলে মই যেটা নিড এসেসমেন্ট করেছিল তেতিয়াই মই কৈছিল যে প্রথম কথা ডিস্ট্রিক্ট লেভেলত এটা বা ক্লাস্টার লেভেলত এটা কোঅর্ডিনেশন লাগে, যত সকলে গম পাই থাকিব যে কোনখিনিলে কোনখিনি বস্তু গৈছে, চারিটামান বস্তুর বিশেষ পুনৰসংস্থাপন বুলি ঠিক নকওঁ, কিন্তু যেতিয়াও এতিয়াও বানপানী শেষ হোৱা নাই, মানুহৰ ঘৰত সোমাই আছে, বৰষুণ আহিও আছে, ছেকেণ্ড হিট হ'ব পাৰে, ছেকেণ্ড হিটৰ আশংকাটো অতি বেছি
0: এতিয়া,
1: ছেকেণ্ড হিটটো হয়তো আহিব পাৰে, আজিও মেঘমণ্ডলৈ আছে, মই আছো ইয়াতে, কিন্তু তেতিয়া আমি কৰিব লাগিছিল ৰিলিফৰ যিটো ষ্ট্ৰিমলাইনিং কৰিব লাগিছিল সেইখিনি হোৱা নাছিলে, এটা কোঅৰ্ডিনেশ্যন কমিটি লাগিছিল যিটোৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন খুব ক্ৰিটিকেল ৰোল, এটা ক্ৰুচিয়েল ৰোল এটা প্লে কৰিব লাগিব ইয়াতে, তেওঁলোকে ধুনীয়াকে কামটো কৰিব পাৰিলে হয়, তাই এতিয়া ট্ৰাই কৰি আছে, বহুত ক্ষেত্ৰত অসুবিধাও আছে বহুত ক্ষেত্ৰত, সেইটো এটা কথা কোঅৰ্ডিনেশ্যনটো লাগে। পুনৰ সংস্থাপনৰ ক্ষেত্ৰত সীমান্ত কথাটো এনেকুৱা হ'ল যে ঘৰবিলাক ভাঙিছে, যিবিলাক ঘৰ একদম হাতাম পুৰুষীয়া ঘৰ, ইয়াৰ গোটেইখিনি খিলঞ্জীয়া মানুহ, তেখেতসকলৰ গোটেই বহুদিন মানে ঘৰটোৰ কি হিষ্ট্ৰী থাকে ঘৰ মানুহটোৱে নাজানে, কিমান আগৰ ঘৰ এইটো, কাঠ লগোৱা ঘৰ বা তেনেকুৱা, সেইবিলাক ঘৰ ভাঙিছে, হয়তো পুৰণাও হৈছিলে 100 বছৰৰ বেছি হৈছে তেনেকুৱা, গতিকে সেইবিলাক ঘৰৰ ৰিপ্লেচমেণ্ট কি হব পাৰে মই কিন্তু এতিয়াও ভাবি পোৱা নাই, সেই মানুহজনক এটা পৰিৱেশলৈ লৈ যোৱাটো এটা চেলেঞ্জিং কথা
0: মোৰ,
1: তেওঁ সেই কমফৰ্ট জোনত যাব পাৰিবনে নোৱাৰিব আৰু কি ঘৰ দিলে হব, আমি ঘৰৰ কথা ভাবি আছো, ঘৰ বনোৱাৰ কথা, ঘৰটো কি ঘৰ বনাম, এতিয়া বাঁহৰ ঘৰ বনাম নে আমি আইৰণ ষ্ট্ৰাষ্টৰ ঘৰ বনাম নে আমি আমিতো রিহেবিলিটেশন প্রসেসটো পকী ঘর পটককে বনাব নোৱাৰিব পটককে নহয় জানো, গতিকে সেই ধরনে কি করা সেই তার একটা চ্যালেঞ্জিং কথা হয়েছে। 2 নম্বর পুনৰসংস্থাপনৰ গুরুত্বপূর্ণ কথাটো হৈছে যে ইয়াত খেতি বাতি কি হব, এতিয়া যিটো সিলট্রেশন হয়েছে বা যে সেডিমেন্টেশন তো ইয়াত হয়েছে এইটো দেখাত যিটো মানে দেখিবলৈ যিটো মানে যিটো বোকা আহিছে সেই বোকাটো জেনেৰেল এটা পলস যেন লগা নাই, সেইদিনা এজন ভূতত্ববিদে আমাৰ এখন মিটিং হৈছিলে ইণ্টাৰ এজেন্সি গ্ৰুপৰ এখন মিটিং শিৱসাগৰত হৈছিলে, তেওঁ কেতিয়া কথাটো কৈছে যে এইটো কিন্তু এই নাগালেণ্ডৰ যিবিলাক কয়লাৰ খনি আছে তাৰ পৰা অহা এইটো এইটো মানে এটা ডাষ্ট, যদি কয়লাৰ ডাষ্ট হয় তেতিয়াহ'লে ইয়াতো খেতি হয়তো নহ'ব, হয়তো নহয় নহ'ব এইটো, গতিকে সেই এটা এটা লং টাৰ্ম এটা ফুড ছিকিউৰিটি এটা ইছ্যু আছে ইয়াতে,

নিড এসেসমেন্ট বুলি কয়। এতিয়া গভর্নমেন্ট ড্যামেজ এসেসমেন্টত গৈ আছে, তেখেতলোকে লাহে লাহে পোস্ট ডিজাস্টার নিড এসেসমেন্টটো আরম্ভ করিব। পোস্ট ডিজাস্টার নিড এসেসমেন্টটো এটা কম্প্রিহেন্সিভ রিকভারি রিকনস্ট্রাকশন প্ল্যান ড্র করবলে হেল্প করে। পোস্ট ডিজাস্টার নিড এসেসমেন্টত আপনি ইমিডিয়েট ইনফ্রাস্ট্রাকচার অনলি ইম্প্যাক্টটো না চাই, আপনি ওভারঅল এসপেক্টটো চাই, বোথ ইকোনমিক এন্ড নন ইকোনমিক নেচার অফ লসেস এন্ড ডিমেজ অফ দ্য ডিজাস্টার। সেই প্রচেষ্টাটো হওয়ার পিছতে আমি রিকভারির একটা টাইম লাইন দেখা পাম। এতিয়া আমি রিকভারি করতে সদায় একটা প্রিন্সিপাল হিসাবত ফলো করব লাগে, বিল্ড ব্যাক বেটার, মানে আগত যদি কিবা স্পর্শকাতরতা আসলে সেইটা আঁতরাই আমি কেনেকে উই ক্যান বিল্ড ব্যাক বেটার। সেই বিল্ড ব্যাক বেটার প্রিন্সিপালটো প্রত্যেকটো পর্যায়ত আমার মনত রাখিব লাগিব, যে যদি একটা বিদ্যালয় এনেকুয়া পর্যায়ত আসলে যত বানপানী আহিলে ফটককে ক্ষতিগ্রস্ত হব, আমি যেটা এটুক রিবিল্ড করিম, ইন হোয়াট ম্যানার উই শুড রিবিল্ড সো দ্যাট অহা বানপানী যদি এনেকুয়া হয় ইট ইজ লেস এফেক্টেড। আর এই প্রিন্সিপালটো করবর কারণে মই ভাবো যে এই অল্প সময়ের প্রয়োজন হব। আমি যিমান কেটা ডাঙর দুর্যোগের অভিজ্ঞতা দেখিছো, যাবিলাকত যিমান বেশি ইম্প্যাক্ট পড়ছে সেবিলাক রিবিল্ড করতে হয়তো অল্প সময় লাগিব, বাট এই সময়টো এতিয়া নির্ধারণ করাটো বহুত ডিফিকাল্ট।

অপূর্ব বেজবরুয়ার কণ্ঠরতি আধুনিক গীত শুনিলে। এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আগবঢ়োৱা হৈছে নেপালী অনুষ্ঠান।

0: প্রথম পর্যায়ের গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করি। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: শ্রোতাসকল, গীতালী অনুষ্ঠানত আছে কি তো বোলছবির আনিটি গীত শুনকচোন। গীতর শিল্পী অঙ্কিত তিওয়ারী।

শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠানত হিন্দী বোলছবির গীত শুনে আছে আকাশবাণী তেজপুরের পৰা। এবার আগবাইছো 1942 লাভ স্টোরি বোলছবির এটি গীত, গীতর শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

সমু শ্রোতাকে স্বাগতম জানাই এয়া আগবাইছো আমার নিয়মীয় অনুষ্ঠান আজির দিনটো ইতিহাসের পাতত আজির দিনটো। 1669 সনের আজির দিনটোতে শরাইঘাট যুদ্ধ আলাবৰী ৰণত 10,000 আহোম সেনাই প্রাণ দিছিল। আজির দিনটোতেই 1775 সনত মহারাজা নন্দকুমারক ভুয়া অভিযোগত ইংরাজে কলিকতাত ফাঁসি দিছিল। মহারাজ নন্দকুমার এজন ইংরাজর দেওয়ান আছিল আর ইংরাজে ফাঁসি দিয়া প্রথম ভারতীয় আছিল। 1991 সনের আজির দিনটোতে ন্যায়াধীশ লীলা শেঠ হিমাচল প্রদেশের উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ রূপে অধিষ্ঠিত হয়ে যিকোনো রাজ্যিক উচ্চ ন্যায়ালয়ের প্রথম মহিলা মুখ্য ন্যায়াধীশ হিসাবে পরিগণিত হয়েছিল।

0: তার মানে তোর সিদ্ধান্তর পর তো কেতিয়াও আঁতরি নাহ।
1: মই এতিয়াও সরু হয়ে থাকা নাই মা, ভাল বেয়া উচিত অনুচিত বুঝিপরা জ্ঞান মোৰ আছে।
0: কিন্তু মই বুঝিপরা নাই রূপ, ইমানখিনি শিক্ষা দীক্ষা লৈ এটা সুন্দর পদবীত প্রতিষ্ঠিত হয়েও তই কিয় সৌ লরার দরে আচরণ করেছ?
1: মানে তুমি কি কব খুঁজিছা?
0: মই কব খুঁজিছো যে বৰুৱা বংশর এটা সুকীয়া মর্যাদা আছে। দেউতার মরি গলেও দেউতার প্রতিপত্তি তথা আত্মমর্যাদাক এতিয়াও এই অঞ্চলের মানুষে সমীহ করে চলে।
1: মই তো দেউতার মর্যাদাক আঘাত করব খোঁজা নাই।
0: তেতিয়াহলে কি যুক্তিরে তই এজনী নিহকুলিয়া ছোৱালীক আমার ঘরের বোয়ারি করে আনিব খুঁজিছ?
1: হহু আলামা, একবিংশ শতিকার এই সময়তো এগৰাকী সুশিক্ষিতা মহিলা হৈ তথা এজনী আদর্শবান মাতৃ হৈও তুমি উচ্চকুল নিহকুল এইবোৰ কথা কব পাৰিছা?
0: যিমানেই উচ্চ শিক্ষিত নহওঁ লাগে রূপ, আমি এখন রক্ষণশীল সমাজত বাস করছো। সমাজের বান্ধন তথা পরম্পরাক আমি উলাই করব নোৱাৰো।
1: তেতিয়াহলে কব লাগিব যিমানে লম্ফ জম্ফ নকৰো কিয় আমি প্রকৃততে এতিয়াও আধুনিক হব পৰা নাই।
0: তথাপি বংশমর্যাদা পরম্পরাক ভঙ্গ করাটোকে আধুনিকতা বুলি নকয়।
1: মই তোমার সহিতে তর্ক করবলে নেযাও মা, তুমি মোক কোৱা, একমাত্র আমাতকৈ জাতত সরু হওয়ার বাহিরে পাপড়ি গাত কি গুণের অভাব যে তুমি তাইক বোয়ারি হওয়ার অযোগ্য বলে ভাবা?
0: অযোগ্য বলে মই কেতিয়াও কোৱা নাই। পাপড়ি সুশিক্ষিতা সুন্দরী, তা কোনেও অস্বীকার করব নয়। হয়তো তোতকৈ উপযুক্ত লড়া এটা তাই অনায়াসে পাব।

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করি। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

নারী প্রকৃতির বিনন্দীয় সৃষ্টি, অপরূপ সৌন্দর্য, দক্ষতা, বর্ণনাহীন ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা যার জীবনের ঐশ্বর্য, প্রেম মানবতারে হৃদয় উপচি থাকা নারী, সামাজিক ক্ষেত্রের ঐক্য সম্প্রীতির শক্তিশালী উপলব্ধি, যার ক্ষণিক অবর্তমানত পৃথিবীত বৈচিত্র্যময় বিশ্বব্রহ্মাণ্ডত যেন জ্যোতি পড়িবলৈ ধাবিত হব গতিশীলতা, সেই নারী। নারী, তুমি সৃষ্টিশীলতার অধিষ্ঠাত্রী, তোমার অন্য নাম গতি, অর্ণিবান গতি, নদী যি সৃষ্টির রহস্য গতি দুর্নিবার, কলকল নিরবধি।

0: স্ত্রী। নারী নিরবধি এখন নদী, বিনন্দীয়া প্রকৃতির প্রেরণার প্রতিভু নারী। নারী এক অনির্বচনীয় আনন্দৰ নাম।
1: সমাজ বিকাশৰ গতিশীলতা অব্যাহত ৰখাৰ উদ্দিন প্ৰেৰণাৰ পতাকাৰ তলত সমাবেশিত আজি নারী সমাজ। সেই নারী জাতি জাগে, জাগে অনির্বচনীয় ছন্দে, জীবন প্রাচুর্যৰ তালে তালে। গছ লতিকা, নদ নদী, পর্বত পাহাড়, চৰাই চিৰিকটি, মেঘ বৰষুণ, জীৱ জগতৰ প্ৰেৰণাদীপ্ত কৰিবলৈ সচেষ্ট নাৰী জাতি, সমাজৰ অগ্ৰণী বাহিনী।

0: যি নারীৰ দুচকুত পোহৰৰ জ্যোতি ৰখা উদ্ভাসিত, সমাজত সম্প্ৰীতি সমন্বয়ৰ যি আধাৰ, সেই নারী জাতি আজি মর্যাদা সুরক্ষার বাটত বাধার সন্মুখীন হয়েছে নেকি?
1: পুরুষ প্রধান সমাজের নারীর প্রতি চূড়ান্ত অসন্মানের স্বরূপ হল বর্ধিত হিংসা, ভয়হীন স্বাধীনতার নারীক অধিকারহীন করা। কিন্তু নারী জোনাকি বাটর শক্তির আধারস্বরূপা অভিযাত্রী। নারী সমাজের উপর থাকা দুষ্কৃতির কলা আন্ধারখিনি আঁতর করিবর বাবে এই অভিযাত্রী সকলে সেই সংগ্রামখন করিব লাগিব। নারী সমাজের মমতা, শক্তি আর উদারতায় মানব জীবন উদ্ভাসিত করিবলৈ সক্ষম হব।

0: নারী অর্ধাকাশ, সমাজৰ অর্ধাংশ, সমাজৰ অর্ধাংশ নারী সমাজ আজি সমস্যা জর্জরিত। স্বাভাবিক বিকাশৰ বাবে এক শান্তিময় মর্যাদা সম্পন্ন ভয়হীন পরিবেশৰ বাবে নারী সমাজ আজি সচেষ্ট হৈছে। সমাজৰ অর্ধাংশ পশ্চাদ পদতাত রাখি সামগ্রিকভাবে সমাজৰ বিকাশ হব নোৱাৰে।
1: বিশ্বৰ মনীষীসকলে কৈ গৈছে যে নারী অংশগ্রহণ অবিহনে পৃথিবীর কোনো গণ আন্দোলনেই সফল হওয়া নাই। বিশ্ব দেশ সমাজৰ পূর্ণ বিকাশৰ বাবে সেয়ে দেশে দেশে বিশ্বজুৰি নারী সমাজ সজাগ হৈছে। দেশ সমাজৰ সামগ্রিক বিকাশৰ বাবেই যে নারী সমাজৰ ব্যক্তির মর্যাদা প্রদান কৰিব লাগিব, নির্ভয় স্বাধীনতা সম্পন্ন করে তুলিব লাগিব। বিশ্বৰ, ভারতবর্ষৰ, অসমৰ নারী সমাজ জাগে সেই বাতে বাতে।

0: নারী, তুমি জোনাকীবাটৰ অভিযাত্রী।
1: মই শকতি রূপিণী অভিযাত্রী।
0: তুমি শেষ সংগ্রামৰ বাবে জাগ্রত হোৱা নারী।
1: মই সংগ্রামৰ বাবে জাগি উঠো প্রলয় কিষণদে।
0: তুমি উদ্ভাসিতা জনমাতৃী।
1: মই অসমী, মই ভাৰতী, মই ধৰিত্ৰী।
0: নবীন ধৰিত্ৰী পোহৰুৱা তুমি সংস্কৃতি সবিতা।
1: মই সুন্দৰৰ আৰাধিকা, জ্ঞানাৰুণ জ্যোতি।
0: তুমি মমতাময়ী অভিনৱ মাতৃী।

0: নারী, সেই নারী সামাজিক, সাংস্কৃতিক আর সভ্যতা সৃষ্টি তথা সমাজ বিকাশক আগুয়াই নিয়ার ক্ষেত্র অগ্রণী ভূমিকা পালন করে গৌরবান্বিত হওয়া নারী, মানবর ইতিহাসক আগুয়াই নিয়া আর সভ্যতা সংস্কৃতি গড়ি তোলার বাবে পুরুষর সতে কান্ধে কান্ধ মিলাই আগুয়াই যাওয়া নারী।
1: লটকিয়া মাতটোর জগতে নুশুনো বুলিলেও শুনা, লোর কাটি বুকুর গভীরত বোয়াই দেখে গভীর যন্ত্রণা, লোটনি নুজুরিবি সামরি সুতরিল আলস্য যন্ত্রণা, লোকায়তি মাউখিয়া মনত আজি মুকুতি কামনা, লটকিয়া মাতটোর জগতে নুশুনো বুলিলেও শুনা।
2: জুই ফুল ফুলালি নে তোর চেতনার হিয়াত, জুড়ি হই নিজরি বই গোলনে তোর বিষাত, জুড়মলয়াত দিলিনে বিলাই ধৌ নুনুমুয়া শিখাত, ঝুম পাতি যুঁজি বলে নাইকিয়ার জগত ইয়াত, জুই ফুল ফুলালিনে তোর চেতনার হিয়াত।
0: বৈচিত্র্যময় নারী সমাজ, জীবন বিকাশের স্তরে স্তরে সময়োপযোগী ভূমিকায় ব্যক্তিত্বর প্রতিভাত করা নারী, নারী পুরুষের উমৈহতীয়া প্রচেষ্টাক সমাজ বিকাশের ইতিবাচক ধারা হিসাবে প্রতিষ্ঠা করবলে প্রয়াস করা নারী সমাজ, ঘর, পদূলি, রাজপথ, সংগ্রামের ক্ষেত্র সকলোতে সবল, শক্তিশালী, নির্ভীক স্থিতি দাঙি ধরবলে সক্ষম হওয়া হে নারী, নারী রূপে তুমি বন্দিতা, জোনাকি বাটর অভিযাত্রী।